0: কি প্রোটেজে
1: উই প্রোটেক্ট আওয়ারসেলভস টু ফাইট দ্য ডিজিজ এন্ড প্রিভেন্ট ইট স্প্রেড ডিসপাইট দ্য ডিফিকাল্টিজ উই আর গোইং থ্রু উই কিপ ফেইথ ইন গড এন্ড বিলিভ দ্যাট হি উইল হেল্প আস টু ওভারকাম দিস ট্রায়াল

0: भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा।
1: Well, the current crackdown gained momentum after the BJP government issued a notification on Saturday. It was issued based on guidelines from the Union Ministry of Home Affairs. This order directed district magistrates to establish holding centers for suspected illegal immigrants before their repatriation to Bangladesh. Within just 48 hours of the notification, the first two holding centers became operational in Malda and Murshidabad districts. Officials have equipped these centers with CCTV surveillance, security personnel and basic facilities for the detainees. Under the new framework, authorities can hold suspected illegal entrants for up to 30 days while they verify identities, collect biometric data and upload information to the central databases. The situation in these border districts remains highly sensitive. Remember, both Malda and Murshidabad share long international borders with Bangladesh, and they have historically remained under the security spotlight due to concerns over cross-border movement and infiltration.
2: এখানে আমরা থাকতে পারছি না, আমাদের কোনো কাগজপত্র নেই, তাহলে আমরা থাকব কি করে? ওই রাস্তায় মালটাল কুড়িয়ে খেতাম। যখন ঢুকেছিলাম মানে দালাল দিয়ে ঢুকেছিলাম আর কি, তারা আমাদের কাছে 800-900 টাকা করে নিয়েছিল, নিয়ে পার করে দিয়েছিল।
3: আমার মানে আইডি কার্ড সবই আছে। আমি এসেছিলাম এখানে মানে বন্ধু বান্ধবের মানে একটা চাকরির জন্য বন্ধু বান্ধবের সাথে, পরে আমি চাকরি পাই নাই, এখন আমি দেশে ফিরতে চাই। না, এখানে কিছু সুবিধা হচ্ছে না। আমি বলবো সত্য এখানে এসে পড়ছি বন্ধুদের সাথে, এখন আমি যেতে পারছি না, কিভাবে যাব এখন।
1: This is also not the first time that such scenes have played out at the Hakimpur crossing point. In November of 2025, thousands of suspected illegal Bangladeshi immigrants had gathered at the same border checkpoint after the launch of the special intensive revision exercise in the state of West Bengal. The developments in Dhaka will be closely watched in fact, the developments in West Bengal will be closely watched in Dhaka, with more than 80%, remember, of the India-Bangladesh border now under BJP-governed states. There are growing concerns that large-scale deportations could strain bilateral relations just as both countries attempt to stabilize their diplomatic engagement.